105.4 MHz-এর আমি আকাশবাণী পাণজি কেন্দ্রাচা FM রেনবো সেভেতল্যান ললিতা 5:30। ইয়েস, তুমি ঐকতালে পশ্চিমী সঙ্গীতাची কার্যবল, ইয়েস ग्लोबल बेट्स डेमियनच्या सांगता करण्यात ओळख करून दिता आता मित्रपच्या कार्यवळींची।

ইষ্টানো পবিত্র আত্ম কস আইলো এ আমি সগুলি জানো। আমি ঘরানি তেস করতানা আমচে বৈভবী গুঠান্ত আমি তিসরো গুট আমি ম্হণটাও তেন্না আমি উচ্চারতাম সেনাক্লান্ত মুটলেল্ল্যা জাগ্যার তে শিস ধর্মদূত আসলে তেন্না এক বারো আইলো ঝুণঝুণীত ওজ্যাচ্য জীব তাঁচের দেউলো আনি এতরিন যেজন বাসেলো পবিত্র আত্মা তাঁকা মেডলো। এসত আমকা ধর্মদূতাচো ইতিহাস বারিকসাণেন আমকা দিতা পবিত্র আত্মো আতা হাঙ্গাসর আনিক দোন রূপানি তাঁচেশে এতা ওয়ারিয়াচ্য রূপান আনিক উজ্যাচ্য জীব কশ্য। আদি পবিত্র আত্মো পারব্যাচ্য রূপান জেজুচের দেউলো তো স্নান ঘেতানা ইয়ে আমি আইকললে আনি আমি ইস্যু বর্তমানান্তলেন জানাম আসলাম। আত্মীয় দোন খুণা জো আমকা হাঙ্গাসর মেলটাত ত্যো আমি আমচে সংস্কৃতিতল্যান তাঁচো অর্থ পড়ুয়া বারো মাত্তা তেন্না জিঙ্কিতে নাকা তে সগুলি উবুন বেতা পালো বেতাত প্লাস্টিকাচ্য পোতিও বেতাত উপকরণ তিন দোন বেতা উবুন বেতা সগলে উজো বদলতা আমি উজান জোর কিতেন গালে তেন লাস্তা আন তাচো আকার বদলতা ইতুরেন এ দোনী বস্তু এক বদলনেছি আমকা গজাল সাংতাত জ ঝুণঝুণীত বারো

0: খ্রিস্টানো,
1: আমি খ্রিস্তামা কেরিত বাসিন, পবিত্র আত্ম মেডলান্তি, পবিত্র আত্মীয় বর্বিয়াম কা মাকল্যান্তি, আমি অশ্লীচ একুচ বাস লোং যায়, জিবাস সকটাং সমঝোতা দিবাস, আর দেবান ই বাস আমকা দিলা, আমি কুসলি বাস জিবাস আমি সগড়া লোকা লাগে উলোক শকতাম, আর জি বাস সগল্যাং সমঝোতা, আও আঙ্গসুর জর গোয়েন্দ আসা, আ কোকণি উলয়তা, এ কোকণি বাস কোড়ে ফ্রান্সাক আসা তে লোকাক, তামিলনাড়ু আসা তে লোকাক কোড়ে কোকণি বাস সমঝো না যায়, পুণ মজান আনি কি বাস উলো এথা জিবাস আইকুন নই পুণ পড়িয়ন লোক সমঝোতা, আর যে কিতে আমি করতাম আর আমি কিতে সাংতাম তে লোকাক বেশ বরে সমজুন তানি তে করুন এটা, আমি জোর সেবেচি বাস উলইতাম এ বাস পবিত্র আত্মা জিবাস সকট্যাঙ্ক সমঝোতা দিবাস, দুসরেঞ্চে পায়া থাড়া বসপ পায়ে দোয়প ই ক্রিস্তি বাবার্থাচি আর ক্রিস্তি জীবিতাচি বাস, ই জোর আমি উলোইন পবিত্র আত্মীয় বর্বি দুর্মদূত লইলে তে তোরে নি আমচি বাস দুসরাঙ্ক সমঝো দিলি মগাচি বাস বাবার্থাচে বেগড় চারকিতলে জায়তি পাড় গুড়ে আমকা দুবান পড়েতাত আনি করেনিচ আমি দুসরাঞ্চো মুখ করছো এ বিচার আমচে মনাত আসত, তরি পুণ আমি করেনিচ দুসরাঙ্ক মগান পড়েতাও মগান গেতাও মগান তাঞ্চি আপুরবাই করতাও, ই জেজুচে মগাচি বাস তাচি আজ্ঞা নবী আজ্ঞা ইচ হাভেন তুমচো মুখ খেলা তসস তুমি একামেকাচো করাত, তিসরে মুড়্যার নীতিচি বাস আমি জোর নীতিন জিয়েতাও ফুটিং পড়া নই আঙ্কান তাঙ্কা বরে দিসুক ওয়াইট করপ নই পুণ সতুলোন সতাক সপ্তাহতে করুন আমি নীতিচে দরজা বর্বি আমি পবিত্র আত্মেছে বড়বন্দ গবাই যাতাম, ইষ্টান পন্নাসবে দিশাচে পূর্বে সময়ার পবিত্র আত্মা আইলো তে বাসো উলইলে আনি বেগবেগড় লোক তাঞ্চি তরিন্তি বাস সমজলে আনি নবীন জীবিত শুরু জালে খ্রিস্তি বাবার জন্মলো পবিত্র সভা জন্মলি আনি আজ 2000 বর্ষা উপরা লেগুন তি ওকোট আসা থির আসা আনি ভাড়ত আসা, কিত্যাক বাউর পবিত্র আত্মীয়চো বাউর পবিত্র আত্মীয়চা বড়ান কেলো বাউর জেজুচা রক্তান শিপুন কেলো বাউর তো কেডনাত সম্পুক যায় না আন তো কেডনাচ মরুঙ্কুই যায় না, পবিত্র সভা দেবাচি সভা জেজুচি কুড় আনি জেজুচি কুড়িন্ত আমি জোন একলো যাতাও সান্দে আনি আতুতল্যান আমি যাতাও জেজুচে কুড়িচে বাংড়ি আমি এ কুড়িচে জীবে সান্দে, পবিত্র আত্মীয় বর্বি আমি বড়বন্ত পবিত্র আত্মীয়চা উজওয়ান জেজু বরবর আমি উজ